নাজল দিরো খুদে মের দিরো গুলো আসিনে তবে সিনে টাকা তো ছ গরনিয়ে দর্দ চব।

আজল বিরো খুদেম বিরো গুলো আসিনে সব সিনে টাকা তো ছ গর নিয়ে দর্দ চব এলো জলম দেখে সলাম না দেলো কে আশিকি দল গজে পে বার মাসাদ কুরবান হাওে বজে জরাবো তে সলাম দে মেরে পিসি চিকিনি গেন ইয়ারে ছোলে লিবেন কো নবিনে কুরবান পরি খাসিও পর চকলব তুলকো দেরে ওরি কি কেসো সেরগিনে জবিনে তুগুলিয়ে মরবেন কি বর্দিরে তে বেদতে নাবো এলো বাবো লো বাবো লো বাবো আজ বিরো খোদে মে বিরো গুলাশিনে হাতো চারখো পরে কে শেনে বেদমলে খোদো নবিনে কুকো